সন্ধিয়া 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত রূপক মিলিজুলি মিতিরালি, রচনা শ্যামাপ্রসাদ শর্মার। নিশা 9:30 রবীন্দ্র বৰা রচিতনাথ এজোপা গছর ছাঁত, প্রযোজনা মহেন্দ্র বৰ ঠাকুরের। 6:55 জ্ঞান বিজ্ঞান, 7:00 ও সন্ধিয়া 7:00 নিয়োগ বাতরি। 7:15 আজি পুয়া প্রযোজনা কার্তিক সূত্রধরের। 7:30 মূল সঙ্গীত যাত্রা অনুষ্ঠানত বিউটি শর্মা বৰুৱাৰ সৈতে হওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় খণ্ড শুনবলে পাব। 15:15 জেলার রেহরূপ, 9:35 আর নিশা 9:00 চিত্রগীত, দিনের 10:00 হাতে বাতে সুরের আবেশ, প্রযোজনা কার্তিক সূত্রধরের। দিনের 10:30 রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদের দ্বারা প্রযোজিত অনুষ্ঠান উমঙ্গ। দিনের 11:05 পরাগমালা লাইভ। দিনের 11:30 আমার যুবাণীর প্রায় অনুষ্ঠানত গীতেরে কথারে আগবাব শ্রুতি ডেকায়, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। দিনের 12:15 গীত আর গজলের অনুষ্ঠান। দিনের 12:30 সুরের করণী। দিনের 1:20 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানত পণ্ডিত সি আর ব্যাসর কণ্ঠত সুচ সারিং রাগর খেয়াল শুনবলে পাব। দিনের 1:50 তুলতুল শইকীয়ার কণ্ঠর লোকগীত। 2:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 3:00 আর নিশা 8:30 আধুনিক গীতের অনুষ্ঠান। দিনের 3:15 নেপালী অনুষ্ঠান। 3:45 কার্বি অনুষ্ঠান। 4:30 বড়ো অনুষ্ঠান। সন্ধ্যা 6:10 কৃষি জগত অনুষ্ঠানত উদ্যান শস্যর জড়িয়ে মহিলার স্বনিয়োজনের সম্ভাবনার বিষয়ে এটি আলোচনা। ইয়াত ভাগ লব ডক্টর নাসিমা ফারহান আদি আর অমৃতা খান্ডে। আর ধরব ভাস্কর জ্যোতি আচার্যয়। সন্ধ্যা 7:05 বৃন্দগান, সন্ধ্যা 7:20 আকৌ শুনোয়া হক। সন্ধ্যা 7:30 ফিফা বিশ্বকাপ 2026 বতরা দিল্লী কেন্দ্রের পর রিলে করে শুনোয়া হব। সন্ধ্যা 7:35 পূবালীর সুর অনুষ্ঠান বেজাং কাঠার আর সঙ্গীবৃন্দর কণ্ঠর কার্বিগীত শুনবলে পাব। নিশা 8:02 পরিয়াল কল্যাণ অনুষ্ঠান। অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

0: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকৰ পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্ৰমৰ ভিত্তিত ছাত্ৰ-ছাত্ৰীক সমৃদ্ধ কৰা একমাত্ৰ অনুষ্ঠান প্ৰচাৰৰ সময় প্ৰতি সোম বুধ আৰু শুক্ৰবাৰে বিয়লি 5:45
1: মেৰে প্যাৰে দেশবাসীও জব আমাৰে দৃঢ় সংকল্প কে সাথ সামূহিক ভাগীদাৰী কা সংগম হোতা হে তো পুৰে সমাজ কে লিয়ে অদ্ভুত নতিজে সামনে আতে হে ইসকা সবসে তাজা উদাহরণ হে এক পেড় মা কে নাম ই অভিযান অদ্ভুত অভিযান রা জন ভাগীদাৰী কা এসা উদাহরণ বাকই বহুত প্রেরিত করনে ওয়ালা হে পর্যাবরণ সংরক্ষণ কো লেকর শুরু কিয়ে গয়ে ইস অভিযান মে দেশ কে কোনে কোনে মে লোগোনে কমাল কর দিখায়া হে মে এসে সবি প্রয়াসো কে হৃদয় সে সরাহনা করতা হুঁ মেরা আপসে ভি আগ্রহ হে কি এক পেড় মা কে নাম
2: সঙ্গীত নাটক খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতৰি হইতে আমার ওয়েবসাইট akashvani.gov.in নতুন ভারত নরূপত আকাশবাণী।
3: অগ্নিযুগৰ গান
4: অগ্নিযুগৰ ফিৰিঙতি মই নতুন অসম গঢ়িম।
5: ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবৰ্ষ উপলক্ষে আমাৰ দৈনিক আয়োজন অগ্নিযুগৰ গান।
4: ও মোৰ প্ৰিয় জনগণ মই গাওঁ তোমাৰ গান।
3: প্ৰতি পুৱা 8:15 পৰা 8:25 সুধা কণ্ঠৰ গীত
5: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।
6: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক জ্ঞান বিজ্ঞান।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: হোলোগ্রাম, আমি ব্যবহার করা বিভিন্ন দ্রব্যর পেকেটত কিতাব, খাদ্যবস্তুর পেকেট, ইলেকট্রনিক্সর আহিলাপাতির পেকেট আদি করে প্রায়বর সামগ্রীর পেকেটত একোখন উজ্জ্বল রূপালী রঙের লেবেল বা স্টিকার মরা থাকে। সেই লেবেল লগা থাকিলে আমি বুঝু যে আমি ক্রয় করা সামগ্রীবিধ নকল বা ভেজাল নহয়। এই লেবেল হল এটা হোলোগ্রাম। এই হোলোগ্রামত সামগ্রী নির্মাণ করা প্রতিষ্ঠানের তথ্য সন্নিবিষ্ট থাকে। এনে হোলোগ্রাম ব্যাংকর ক্রেডিট কার্ড, গাড়ির নম্বর ফলিটো লগা হয়। বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটির হোলোগ্রাম চাইহে গ্রাহকক দ্রব্য ক্রয় করবলে গুহারি জনায়। হোলোগ্রাম নির্মাণ করা পদ্ধতিটকে হোলোগ্রাফি বলে কোয়া হয়। হোলোগ্রাম শব্দটি গ্রীক উৎসরপর আহিছে। হোলোস মানে গোটেই আর গ্রাম মানে বার্তা। হোলোগ্রাফি বা পূর্ণ চিত্রণের উদ্ভাবক হল হাঙ্গেরিত জন্মা ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ডেনিস গেবর। 1947 চনত হোলোগ্রাফি উদ্ভাবন করে আর ইয়ার বাবে 1971 চনের পদার্থ বিজ্ঞানের নোবেল বঁটা প্রদান করা হয়। যিবর বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর বেধর ধারণা একেলগে করব পারি সেইবর বস্তুক ত্রিমাত্রিক বা ত্রিবিমীয় বোলা হয়। আমার শরীরটো ত্রিমাত্রিক, আনহাতে অঁকা বা কেমেরারে তোলা ছবি এখন দ্বিমাত্রিক বা দ্বিবিমীয়। দ্বিমাত্রিক ছবিবর যিকোনো ফলের চালে একে দেখি, কিন্তু ত্রিমাত্রিক ছবিবর বিভিন্ন দিকের চালে বেলেগ বেলেগ দেখা যায়। হোলোগ্রাফি পদ্ধতির সহায়ত ত্রিমাত্রিক ছবি গ্রহণ করব পারি। হোলোগ্রাফি হল এক বিশেষ কৌশল। এই কৌশলত বগা পোহর ব্যবহার করে কৃতকার্যতা লাভ করব নোৱাৰি, কিয়নো বগা রঙত থকা হাতুটা রঙে বর্ণ অপেরণ নামৰ এটা অবাঞ্ছিত পরিঘটনা ঘটায়। কিছুমান অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে মূল প্রতিবিম্বটো অর্থহীন করে তোলে। শুদ্ধ একরঙী পোহরেহে হোলোগ্রাফির উপযুক্ত। গেবরে হোলোগ্রাফির পরীক্ষা নিরীক্ষাসমূহ যদিও একরঙী পোহর ব্যবহার করেছিল, সেই পোহর শুদ্ধ একরঙী নাছিল। লেজার উদ্ভাবন হওয়ার পাছতে হোলোগ্রাফি অধ্যয়নত পূর্বতে পোৱা সমস্যাসমূহ দূর করিব পৰা যায়।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 খ্রিস্টাব্দর শাওন মাহর তিনি দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 20 তারিখ। পঞ্জিকার পুরা পোয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর ষষ্ঠী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:47 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:14

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর কথাটো কি
2: নহব কিয়? হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে,
1: তার মানে
2: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূল্যা পরামর্শ। আর তোর যদি বিপিএ

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত শুনক অসীম কুমারৰ কণ্ঠৰ এটি গীত, গীতৰ কথা সুধীৰ দাসৰ, প্ৰযোজনা অনুপম চৌধুৰীৰ।

রেজিস ইকনমিক্স প্রাইভেট লিমিটেডের দ্বারা প্রযোজিত অনুষ্ঠানটি। এই আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভর 411.5 মিটার 729 কিলোহার্টজ আর এফ এম ব্যান্ডর 101.6 মেগাহার্টজত। লগতে নিউজ অন এয়ার মোবাইল এপতো শ্রোতায় আমার অনুষ্ঠান শুনিব পাৰে। এতিয়া 9 বজাত পুৱাৰ আঞ্চলিক বাতৰি আৰু 9:15 বজাত জিলাৰ ৰেহৰূপ শুনিবলৈ পাব।

0: দিয়ে পেন্টা আপনাদের সকলে জানে, পেন্টাত থাকে ডিপিটি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি, নিউমোকক্কাল ভ্যাকসিন। নিউমোকক্কাল ভ্যাকসিনে নিউমোনিয়া আর মগজুর ইনফেকশন আর কানা উৎস করে, তার লগতে থাকে রোটা ভাইরাস, রোটা ভাইরাসে ডায়রিয়া করে, ইয়ার পশ মিজুস, রুবেলা, জাপানিজ এনসেফালাইটিস, এই সকল ভ্যাকসিন আজিকালি আর এইচ পি ভি এটা নতুনকে যোগদান করেছে, সকল ভ্যাকসিন সরকারের বিনামূল্যা দেখে, প্রায় বেশিরভাগ ভ্যাকসিনে দুই তিনটামান বেদ দিয়ে সরকারের ফলপা করেছে। এটা সরকারে ইমান শতাংশ বাড়ি গেছে, এই সচাকে 10 বছর দুগুণ হওয়াটা সচাকে ভাল খবর। তার কারণে বিভিন্ন আসনি সরকারের ফলপা বা আমার ইউনিসেফ, গাভি সকলে মিলি যুর ভ্যাকসিন সহজে উপলব্ধ করেছে, সকলকে ধন্যবাদ। সরকারে সেই কার্যসূচী নিশ্চয়ই ভালকে করেছে, আশা, ANM বা বিভিন্ন PHC, CHC এনেকে সকল মিলি যে ভ্যাকসিন কেছে। আমি যদি কোভিডের বিষয়ে সময় চাও, কোভিডের সময়তো কোভিড ভ্যাকসিন সুচারুরূপে প্রায় 90% মানুষ দিয়াত সফল হয়েছিল। ইয়াতে ভ্যাকসিনের যে আমার স্বাস্থ্য বিভাগের যে বিভিন্ন পর্যায় বিষয়ের তলর আশা বা কর্মচারী বা ANM বা ভিলেজ লেভেলের ওয়ার্কার বা হেলথ ওয়ার্কার সকল ধন্যবাদের পাত্র।
1: হয়, আমি যদি আমার রাজ্যখনের কথা চাবলৈ যাও, তেনে ভৌগোলিক অবস্থানের দিকের বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাহ্বান কিছু আহি পড়ে আমি কিবা এটা করবলে যাওতে, গতি প্রতিটি শিশুক যাতে আমি স্পর্শ করব পারো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বা চিতাকরণ বা টিকাকরণের ক্ষেত্রে, আমি যাতে প্রতিটি শিশুক আমি স্পর্শ করব পারো সেই সুবিধা আমি দিব পারো, এই ক্ষেত্রে আসলে আমি কি ধরনের আগবহা প্রয়োজন বা আমি আগবাড়িছো?
0: মানে সেইটাই কইছো, আমার ইয়াত সাধারণতে যে আমার নেটওয়ার্ক যে PHC সাব সেন্টার, হাজার হাজার সহকর্মী বা ANM সকল বা ভিলেজ হেলথ গার্ড বা হেলথ ওয়ার্কার সকলরে এই ক্ষেত্রে ভূমিকা যথেষ্ট বেশি। যদি সকল সজাগ নহয়, যদি আমি সকলকে শিক্ষিত নকর, এই কাম সম্ভব নহয়। নিশ্চয় আশা ওয়ার্কারবরে শিশু এটি জন্মর লগে ঘরে ঘরে গই ভ্যাকসিনের বিষয়ে সজাগ করে, এই বহুতেই গুরুত্বপূর্ণ। কারণ কেজনমান চিকিৎসকে আমি কেজন মাত্র কেজনমান শিশুকে ভ্যাকসিন যখন হসপিটাললে আহে দিয়াতো সম্ভব, কিন্তু আশা ওয়ার্কার বা ভিজিলেন্স হেলথ গার্ড এইবরে যদি ঘরে ঘরে গই কাম নকরে, মানুষ সজাগ নকরে, প্রতিটি শিশু জন্মর লগে রেকর্ড করে পেলাই ভ্যাকসিনের সময়ে সময় নকরে, এই কামটো সম্ভব নহলেন। আজিকালি যে ডিজিটাল হেৰি গভর্নমেন্টের যে উলিয়াইছে UN পোর্টেল সেই রেজিস্টার, এটা শিশুক ভ্যাকসিন দিয়ার লগে জন্মর জন্মর সময় যে তিনটা টিকা দিয়া হয়, টিকা দিয়ার লগে সেই পোর্টেলট রেজিস্ট্রেশন করার নিয়ম করেছে। এই শতাংশ ডিজিটাল সিস্টেমটো করার লগে কি হয়েছে, যেটা মানুষে যে পাহরি যায় বা মানুষের বেলেগ কামর কারণে ভ্যাকসিন মূল্যটা নুবুঝে, প্রতি সদায় এটা মেসেজ দিয়ে পেলায়, এটা বার্তা দিয়ে পেলায় শরণাই দিয়া যায় যে আপনার এই শিশুটির এই দিনের বার্তা আছে। তারপরও যদি নাহে আশাকর্মী ঘরে ঘরে গই শরণাই দিয়ে। এটা আপনি প্রথম প্রশ্ন আর একটা সুদেছিল জাপানিজ এনসেফালাইটিস, সেটা মানে উত্তর দিবলে থাকি গেছিলাম, মানে এইটির সেইটা এটা কই দিও। কেই বছরমান আগতে ভারতবর্ষের মাত্র কেইখানমান রাজ্য জাপানিজ এনসেফালাইটিসের বহুত প্রাদুর্ভাব ঘটেছিল, তার ভিতর এখন উত্তর পূর্বর রাজ্য সমূহ, উত্তর প্রদেশ, বিহার। কিন্তু এতিয়া জাপানিজ এনসেফালাইটিস এনেকে হয়েছে যে গোটেই সমগ্র ভারততে প্রায় কোনো রাজ্যতে জাপানিজ এনসেফালাইটিস রোগী নথকাকে নাই, কমতো জাপানিজ এনসেফালাইটিস কুল হয়েছিল বিশেষ করে লক্ষিমপুর ডিস্ট্রিক্ট বা পাহাড়িয়া কাষার অঞ্চল যুর অঞ্চল গাঁও অঞ্চল রুরেল এরিয়া বা ধেমাজি, লক্ষিমপুর, ডিব্রুগড় এইবোৰ ডিস্ট্রিক্ট। কিন্তু এতিয়া এই বছর কামরূপ মেট্রোতেও বহুত হয়েছে, গতি এতিয়া জাপানিজ এনসেফালাইটিস নো লঙ্গার মানে অকল রুরেল এরিয়ার দিয়ে, এই আর্বান এরিয়াবতো নগরীয় অঞ্চলবতো সমন্বয় দেখা যায়। জাপানিজ এনসেফালাইটিস যেটা আটাইতক হয়েছিল এটা সময় মৃত্যুর হার খুব বৃদ্ধি হয়েছিল, সেই কারণে তেতিয়াই অসম সরকারে একটা ভাল সিদ্ধান্ত ললে যে কেবল 15 বছর তলর শিশুরে এই রোগত আক্রান্ত নহয়, গতি আমি ভ্যাকসিন প্রাপ্তবয়স্ককে দিই। ভারতবর্ষের এই সিদ্ধান্ত লওয়া প্রথম যে প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন দিয়ে, এই এটা জাপানিজ এনসেফালাইটিসর সেইভাবে মৃত্যুর হার বহুত কমি গেছে, আর জাপানিজ এনসেফালাইটিসর কোনো চিকিৎসা নাই। জাপানিজ এনসেফালাইটিসরপা নিজেই নিজেই শরীরে রক্ষা পড়লেও তার যে লং দীর্ঘস্থায়ী প্রভাব, এজন মানুষ জাপানিজ এনসেফালাইটিস হওয়ার ব্রেইনটি আমার মগজুত এনেকে ক্রিয়া করে যে মানুষজন সম্পূর্ণ সুস্থ কেউ হয়ে নিজে হয়, কঙ্গা হয় কথা কব নয়, নহয় বিছনাতে থাকবল হয়, এনেকা বহুত দীর্ঘস্থায়ী ক্রিয়া থাকে। গতি জাপানিজ এনসেফালাইটিসর ভ্যাকসিন বহুত দরকারি, সীতাপাত টিকালে আমি যদি গুড়িতে নির্মূল নকরো এই রোগের আমি বেলেগ পরিত্রাণ নাই, আর সরকার সেটা ভাল পদক্ষেপ, প্রাপ্তবয়স্কর শিশু সকলকে এই ভ্যাকসিন দিয়ে আর প্রায় 90% কভার করার সফল হয়েছে।
1: হয়, আর আমি যদি সম্মিলিত আমার যদি প্রয়াস হয় নিশ্চয় চাহ বাগিচা অঞ্চলে হোক, চর অঞ্চলে হোক বা নগরীয় বস্তি এলেকাসমূহ

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: শীর্ষগীত অনুষ্ঠানত শেষত শুনক গজনী ছবিখনৰ এই গীতটি। গীতটির কণ্ঠদান কৰিছে জাভেদ আলী আৰু সনু নিগমে।

ele bordoar. হাসি পাতে ভাষা দিবসি পুঙে আশা দিব রংঘরে মেলিব দুয়ার সমাজে।

0: à l'opposé à Corée. Lakhimpur jilar bibhinna sthanot kali 104 e sanjeevani dolor uddyogot kebatao swasthya porikha aro jokhma rog sinaktokoron khibir onusthito hoy ei khibir somuhor joriyote sthaniya raijok prathomik swasthya porikha subidha pradan kora hoy tudupuri prathomik porjayote jokhma rog sinaktokori ei rog nirmulor prayas kora hoy batori khek kora purbe pradhan batori keta akobar phoilisu rajyor banpirito jila somuhot jila prokhashonor sahajogitare sarkare juddhokalin tatporotare protirodhmulok kam obbyahoto rakhise boli mukhyamantri dr himanta biswa sharmar prokash রাজ্যের শেহতীয়া বানত 22টা রাজচক্র আর 298খন গাঁওয়ার 57,199গী লোক প্রভাবিত তিনিচুকীয়া জেলার মাকুমর কয়লাক্ষেত্র প্রায় 2,40,00,000 বছর পুরনি কেটেকি ফুলর গছর জীবাশ্ম আবিষ্কার আর আজি পবিত্র শাওন মাহর প্রথম সোমবার রাজ্য মঠ মন্দির পুয়ারেপরা পূজা অর্চনার বাবে ভক্তর ভিড় আমার এটার আঞ্চলিক বাতর ইমানতে শেষ হল পরবর্তী বাতরি দিনের 1:40 শুনব পাব
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু এতিয়া আগবঢ়াইছো গীত আৰু গজল অনুষ্ঠানত প্ৰথমে শুনক সোনু নিগমৰ কণ্ঠৰ এটি গীত।

পঞ্জিয়াফান মুনিরাতুম চিংরুমপন মুনিরাতুম কে ক্রয়া টেংকে মহাদেব পেনা হিরজুমে কেলং জিয়াফান সি বাংসো আর্নি শিবলিং অলং ল্যাংলা পেনকে ইংথির এটকে চো আসন পাজিরপন বাংস পেন শুক্রেশ্বর বশিষ্ঠ পামোহি তেতিলিয়ালংকে দো কারম কার্ডি আহেমতংটে মন্দির হাইহুয়ালংটা মুনিরাতুম কা চিংরুম থেকপন লং মধুপুর হত্র অলং কেদো শ্রীমন্ত শঙ্করদেব লাপেনকে শ্রী শ্রী মাধবদেব কাঙ্ঠির এট আমি পুন লাপেনকে পাংবার উন এ আদর কেদো কাচি কিমু আংঠেকাই হুই সাইন্স আটেং প্রাবজিন পেনকা বিরতিয়া বিদি কাপাডেং পঞ্জিয়াফান মধুপুর হত্র আলংকে ক্লেম কেদা মাহিন আসাম গভর্নমেন্ট আফান চুনিং রিপন শ্রীমন্ত শঙ্করদেব পেন কাই আর্জন কিজুত আপর আহুত মধুপুর হত্র আলং সে আপর চিপেদামল লাপেনকে ওয়ার্ল্ড কাপ ফুটবল কাছি পাতে সুরিনিরা এঙ্কয় রাত্র কানি কানা ফান পাতুয়ে কাপাথুপন আংডুঙা কাপাথুপন হলং চুনিং আ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফান স্পেন পেন গোল ইসিপেন প্যারেমপন কিসিক পনাপর মিনিট ট্রক সিরকেপ আংবং হিন হিন পেনসিটামে গোল কাছি থাপুন এ আজক আপর কাপে বাতপন মিনিট ফারোই সিরা ট্রক আপর আহুত টোরেসো পেন কে থাপন আ গোল পেনসি স্পেন আতুম পেন চেপে হাইপন বীর তালাম থেকে পিনি লাপু অঞ্চল

0: Sumara phanta barpi barsu kidamahut king of kalite sindel kithon abi inghoi nangji. Doana u sumara tum okran kapi meji aphan bigyana ron pen ari kachar sam abi inghoi nangji. Chuche junje aprang pen barpi barsu kidamapi sabun pen iri chimun ada koisi chicham nangji. Iri kachichamahut iri pong an chicham nangji.
1: নাংলি তুম কার ভেজাই মে কার বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন আদুকে কার ভেজাই মেঘলং পেন পিনাপ কিরত কাপার পঞ্জিয়া পুঠাকলে পিনি পেন চিঠান পন এক মেক সিনা পিনাপলাকে জাখং চিকলো নিফাইং কয়রাইসি দুর্মিয়ারনি কার ভেজাই মেঘলং পেন পিনাম নাংলি তুম আপ্রাংসিয়া বাংকে আর্নিভাং সন বীরটা আরজুপনলং ইগি বিরটা পেন আফিজং পিনি আসারলাম থে পালং পেনসিতামে পিনাব নাং নিতুম সারলাম থে তা আরজু ইগলং ইগজি বাংসরের আফি আসন সন কেনাং সদ আলামজির কিরত কপারজুপন পেন আফি পিনাব লামজির আংডেং লং পেন পিনাব নাং নিতুম আফান কাচিং কি চেথান লাবাংস আলামজির নাং নিতুম আফান পারজুপন ইগজি পিনাব লাবাংস কাচিং কি চেথান আংডেং লং থং নক বে আকায় আলামো লাভাংস আদুন্থু আংডেং নাং নিতুম আফান পিনাব রথ পারজুপন ইগজি পিনাব লাভাংস থং নক বে আকায় পথা কাচিং কি চেথান পনালং কাচিত দুনলাকে চন্দ্র সিং ক্রো কার্বি জুটাং আসং আমি ফুবারিম মাতাংটে কেশিয়াস আমি ফুবারিম লাপেনকে লুনবারিম আলুন সেপো লং সিং বে লাপেনকে লাভাংস কাচিং কি চেথান আলাম কাংথুর পনবাং অজয় বরা লাভাংস কাচিং কি চেথান পনালামজির পেনাপ লাদাক নিতুম আকাশবাণী গুয়াহাটি পেন হেনল কেরত কাপাং চেং পন সেঙ্গি চিংকি চেথান লামজির রত পার্জু পন্ডের পেনাফি পেনাপ লঞ্জির আংডেং লং পেনাং নিতুম গুনিরাম রংহাং কাজেক তেরন পি জলেন্দ্র তেরন লাপেনকে দানিয়ালিং তিয়েটু বেনস্তামে আসন সোনালঞ্জির আরজু ইগলং ইগজি কার্বিয়া যায় মেঘলং পেন পেনাপ কিরত কপারজু পঞ্জিকে লাপ আনহেন লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুনুকে পিনি লামজি রাংডেং লং পেন কিথু কাংচে আহো অট মাতাংটে হি লং ইং ক্যাপ পেন কিচৌকে পাথু পেন কে মান আহো অর কে এন লাপেন কে লাভাংসু আলে লাভাংস পথাক লামজির আরজু সিনাং কে থান পনবাং সুরেশ তিমু
2: সমিন্দার আডাং মুনিরা ফাইনাং বাদ পিকল লাসোয়া জক হাবিদ হারাম নাম্পি নামদু লংলে ফেলাং আফাই আবাংকে নাংজুম বমল লাসন থাক থাকসি সাই কাটিকি এলংলে আফাই তা নাংজুম বম তাংল সীতামে মুনিত মনরা ফাই নাংকে বাদ পেনা জয়নে কার্তিকি আলং লিয়া বাংকে নাংকে বাদ দুন পুকে আবে লাসো জয়নে কিচো নাংজি আহরমু আসন আবাংকে আকে নাং মাতে ডিমান নাং অংবং আসন সি মানল ইন্ডিয়া ডেট আলং নিংকান ফারুকরে সিরকেপ রা ট্রকেপ কেচেং আনিংকান মালম কে অং দু আফাই আফান কিচো কিজুন আসন কেপাদর রঞ্জি পুপেন গ্রিন রিভলিউশন পু আকাচেলার সাই কার্তিকি আরন সরকার পেন পাকলাং পনল লাসো আরন আলং আকে মাং দামকে কে অং দুং ডেট আমি রাফাই ফান কেপা চো দরপ্লুবজি লাপেন ব্যাং আডেট পেন সক স্যাং চোহ্যাং চিকি জপ্লজি আফান লাসোয়া জয়নে সি সাই কাতিকি আলং তিনটা আংজেন চেপালং কে অংজি পু আকে ম্যাং আজক কাতিকি আলং লে আলং কর হ অর মাতে কেমিক্যাল ফার্টিলাইজার্স পিডুন পাং চেংলো লাসন সি আনিকান ব্যাংটা সাই কাতিকি আলং লে লং কর আহ অর পিডুন সি ব্যাং বমলো লাসোয়া জক নন আন আবাংকে লংলে ল্যাং তেমন আনতা চিহলাপ আসন সি মানতাংল লাসি নন আবাংকে কেপাংরেং আপি আহি আফি ইং হিলং পেন কে পামান থেংপি থেংপ্রাং আরবো বাপ বি আরং কেপা থু হাইহুই পেন হ অর এন সি সাই কাতিকি আমো ক্লেম পন্থু নাংপো লাসন পেন কেমান আহ অর আফান কে অর্গেনিক মেনিউর পুসিপুলো সুমিন্দার আডাং সাই কাতিকি চেংল পুপেন কে কেপাংরেং নামপি নামদুর আপি কাচিতি ট্যাং আহি ফি ইং পেন সি লংলে আহ অর এন পনল মুনিত আতুম জ্ঞান মাতে আবিদি দোলো বুপেন কে পিয়ার্থে থাক কে এ কে সম পেন হেনলো কে চেং ই কে লাসো

0: তোকে একে সামালং হরকে জন্তু কচিং সিরতাং হিসি এনপনল মুনি আতুম লংদুন পেন মুন্থি পার্শিক দুল জন্তু আপিয়া তুম লংলে আলং কাছো পানাডিম আলং হি কিজাং তাঙাডিম আলং পেন বা বি আরং নাংকা চিংজক মে মুচাত আসন সি থেকপন লংল
1: নরান কংসাম পর হাই প্লিয় পর আসামিস পেন বীরতা থিপি আর্যুদাজনা ফিলে পিনি আলামজির পুথত আর্যুপন ইকলুনা
2: আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ এই ঘণ্টাৰ মুখ্য বাতৰিৰ সৈতে মই ঋতুপৰ্ণা বৰা। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কয় যে বৰ্ষাই হওক অথবা বৰ্ষাকালীন অধিৱেশনেই হওক দুয়োটা সক্ৰিয় হলে অত্যন্ত ফলদায়ক হিচাপে পৰিগণিত হয়। সংসদৰ বৰ্ষাকালীন অধিৱেশন আজি আৰম্ভ হৈছে। দিনৰ 11 বজাত লোকসভা

0: প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কয় যে বৰ্ষাই হওক অথবা বৰ্ষাকালীন অধিৱেশনেই হওক দুয়োটা সক্ৰিয় হলে অত্যন্ত ফলদায়ক হিচাপে পৰিগণিত হয়। সংসদৰ বৰ্ষাকালীন অধিৱেশন আজি আৰম্ভ হৈছে। দিনৰ 11 বজাত লোকসভা মিলিত হোৱাৰ সময়ত শেহতীয়াকৈ মৃত্যু হোৱা সদনৰ 6গৰাকী সদস্যৰ প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন কৰা হয়। ৰাজ্যত বিগত কেইবাদিন ধৰি হৈ থকা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত কেইবাখনো জিলাত বান পৰিস্থিতি জটিল হৈ পৰিছে। যোৱা দুদিন ধৰি হৈ থকা ধাৰাষাৰ বৰষুণৰ ফলত কাৰ্বি আংলং জিলাৰ বোকাজান মহকুমাৰ ডলামৰা আৰু মালাচি এলেকাৰ 3খন গাঁও বানত বুৰ গৈছে। ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মুৱে আজি মলডোভাৰ ৰাষ্ট্ৰপতি মায়া চান্দুৰ সৈতে চিচিনাউত প্ৰতিনিধি পৰ্যায়ৰ বৈঠকত মিলিত হ'ব। দেশৰ ৰাজধানী ভ্ৰমণ কৰা অসমৰ লোকসকলৰ সুবিধাৰ্থে নতুন দিল্লীত অসম ভৱন, কাৰ্বি ভৱন, ডিমাচা ভৱনকে ধৰি 7টা উৎসৰ্গিত ভৱন নিৰ্মীয়মান অৱস্থাত আছে বুলি মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই কালি নতুন দিল্লীত এই কথা সদৰি কৰে। মধুপুৰ সত্ৰত থকা মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ আৰু শ্ৰী শ্ৰী মাধৱদেৱৰ পবিত্ৰ ভস্ম আৰু অমূল্য স্মৃতিচিহ্নসমূহৰ বৈজ্ঞানিক সংৰক্ষণৰ বাবে শীঘ্ৰেই প্ৰয়োজনীয় ব্যৱস্থা ল'বলৈ মধুপুৰ সত্ৰ কৰ্তৃপক্ষই অসম চৰকাৰৰ প্ৰতি আহ্বান জনাইছে। তিনিচুকীয়া জিলাৰ মাকুমৰ কয়লাক্ষেত্ৰত প্ৰায় 2,40,00,000 বছৰ পুৰণি কেতেকী ফুলৰ গছৰ জীৱাশ্ম আৱিষ্কাৰ হৈছে। আৰু স্পেইনে যোৱাবাৰৰ বিজয়ী আৰ্জেণ্টিনাক 1-0 গ'লত পৰাস্ত কৰি ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাৰ খিতাপ জয় কৰিছে। আমাৰ এই ঘণ্টাৰ মুখ্য বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: আকাশবাণী গুৱাহাটী মহাবাহু পেন পিনিলাম জিরং ডেংলং পেন নিতুম সুরাস্তি মূ পেন কে থানপম কিথু কংচে পেন কাপেমান আহো অর কে এন লাপেন কে আলি তাংতলাবং সু আলামজির কিজুত আংকু আরজুপন ইগলনা
2: লাসো কি লাংডুন পেন মা থা ফিটল জন্তু আহি আফি ইংকে লংলি আফান মেসেন আহো অর লোপু হুলাসা হুত পেনসি মুনি রাতুম চাইনং চেলং বি লসাই হাইহু এহি পাংরুম সি কেপাক্রেং পেন হর এন ই বমল অর্গেনিক মেনিউসকে ইসি মেসেন চকলিম লাপেন আজাক কি ডিং লংলে আফান আংজিন পাডোভের আফান লাসো পেনকে লংলে ল্যাং লাপেন তেমন হাহু আফানতা থ্যাং কেপানা হক পু আসনবে চাইনং আহি আফি ইং লাপেন বাপ কেপা থুতং আলংকে নাইট্রোজেন পু আহ অর আফাইডো ও লাকে কর হ অর ইউরিয়া লং কেলংলো সিতামে লা লং পেনকে ল্যাং লংলে তেমন আফানথাং দা কাহেনুয়াবে বাপ বি থেংপি থেংপ্রাং হাইহুই কিথু কংজির আফানকে আপরনাঙ্কক সিতামে নন মালম টেকনোলজিয়া কেরা পেন লাহাই কেপা থুতা আপর জুমহেক পেন পাথু উন লাপেন হর পামান উন লংলে আফান আংজিন কেপা ডোভের লাপেন আজাক ডিংক্লুই আফান লংলে কাপে মেসেনজি আফান পুলতে অর্গেনিক মিনিউর কি পিডুন পেনতা থেতানা কেরাপ লংপঞ্জি আথেমা লাপেন কেনং সট ভিটামিনস নিউট্রিয়েন্টস মাইক্রো অর্গেনিজম হাইহুই লংপন অর্গেনিক মেনিউরকে সনিয়াং বং থাকপন লাকে লাপুহেনল ইসি গ্রিন মেনিউর মতে বাপ বি থেংপি থেংপ্রাং পেন কেপামান আহ অর লাপেন নম্বর হিনি এনিমেল মেনিউর মতে জন্তু আহি আফি ইং পেন কেপামান আহ অর নম্বর ইসি মতে গ্রিন মেনিউর গ্রিন মেনিউর পুকে আজাহাক আবাব রিকাং সাইকাতি কি মালম কে এ দুন পেন লংলে আফান হ অর পামান আফান লাসন কাতি কি পনকে লংলে আফান কি দ্বীপ মাতে কভার ক্রপ লাপেন কে ক্রেং তাই অলংলে আফান পুথত আংজিন গেপা দজি আফান সিতামে লাদেব তাকালি কে এ পন লিগুমিনিয়াস ক্রপস আজয়নে আংকুর পেন নাইট্রোজেন নাং পামান সি লংলে আফান আনসোসে কেপাং দুক লাপেন আংজিন গেপা অং লাসো আজয়নে আংজিন কে দো আলংলি আফারচাপ আবাং আর থাত মুচত লাপেন ল্যাংকাং শিব উন আজাকং আবাং অং মুচত কে এ দুন আবাব আংকুর আলং লংলি কচেবন দুন হেট আজয়নে ল্যাং থে সিতামে পনুন এ লাপেন ল্যাং তা ইংলুমুন এ গ্রিন মেনুর পামান উন আখেতি কে লাহাই হেনল হানজাং গেহু আরং থেংবন আরং হাইহুই হেনল নম্বর হিনি এনিমেল মেনিউর সুমিন্দার আদাং আজাক ডিংক্লুই পেনসি চাইনং আহি ফি ইংকে হর এন পনবমল জন্তু আপি পেন কেপামান পন আহ অর লং পেন আসন আসন লংলি আফান ভিটামিনস নিউট্রিশনস লংপন্ডু লাহাই জন্তু আহি ফি ইং

নাংলেতুম লুঞ্জির কাজু লং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংডেং লংপেন কার্বিয়া জাইমেক আলং লুন বান আংডেং লবংস লুন বান আংডেং লংপেন আদন্থ লুঞ্জিয়ার জুপন্থ ইকসিনাং কিলুন পন রিতাহান সেপি আলু নাম থে থে আং প্রিন প্রেলে তংটার জুকসিনাং লবংস লুঞ্জিয়ার

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বর ফোন করক।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বর ফোন করক।
1: এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

নকৰো কাকো নিজ হাতে ৰান্ধো খাও কুকতে থাকো মই ভয় নকৰো নকৰো কাকো নিজ হাতে ৰান্ধো খাও কুকতে থাকো মই লাজ নকৰো নকৰো একো হাতী ঘোড়া সব খাও নকৰো কাকো মই লাজ নকৰো নকৰো একো হাতী ঘোড়া সব খাও নকৰো কাকো মই ভয়

0: রাইট শুনক শুন গরমত স্কুলের ভিতর থাকিব নোৱাৰি রাইজে বেয়া নেপালে চোতাল গছর সাথে বহি আলোচনা করিব পৰা যায় কি কোৱা হে মাষ্টৰ
1: হে বৰ ভাল কথা গাঁৱৰ স্কুল গাঁৱৰে রাইজ বেয়া পাবলে কিটো আছে সাত ভালে হব
0: সরুকন নারায়ণ তহত দুটাই লাগি ভাগে এই ধাড়ি পাতিব গছর সাথে পাতি
2: রাইজ রাইজ অল্প উঠি দিয়ক বাহিরে বলক রাইজ এই গছর সাত বলক আমি রাইজ ধাড়ি পাতিব হাতে হাতে ধরক রাইজ সরুকন সরুকন তই হেই পাতি দিল হেই পাতি দিল
0: রাইজ আমার কাম আছে এতিয়া স্কুল ঘরের বারান্দাখনের বাবে দুটা কাঠর খুঁটা পালে ভাল হয়
3: এই কানিয়া তই তোর বাড়ির কিবা কাঠর খুঁটা দিব পারিবি নেকি রাইজক কথাকার ক
0: হেরো কানিয়ার কথা বাদ দেসুন বাদ দে তার বাপেকে স্কুল ঘরটো প্রথম হাজুতে চারিটা কাঠর খুঁটা দি রাইজক উপকার করে থই গেছে এটা তার বাড়িত আছে কি হ্যাঁ
1: আর তার নিজের ঘরটুকে আধাখনিয়া করে থইছে
0: আর আমি নহয় নহয় আমি লোকর বাড়ির পর কাঠর খুঁটা আনিবলে না যাও বেয়া কথা হব নহয় কোনোবাই যদি নিজের ইচ্ছাতে দিয়ে হ্যাঁ বেলেগ কথা কি কো হ্যাঁ মাস্টার
1: ঠিকই কইছা রাইজ মই মোর বাড়ির পর একটা কাঠর খুঁটা দিম আর জাতিবা চারিটাও দিবলে গাত লৈছো
2: হয় হয় হয় ঠিক কইছে ঠিক কইছে এই মাস্টার কোকাইদেও বাড়িত থাকা গছডালের পর কিন্তু বড় মজবুত খুঁটা হব দেই
3: মাস্টার কইদেও তুমি একো ভাবিব নালাগে আমি গছ কাটি খুঁটা উলিয়াই নিব পারিম
2: হয় হয় আচ্ছা মনুহৰ খুৰাই দিব পাৰিব দুটামান খুঁটা
0: হ্যাঁ কি কলি গছ মোৰ বাৰীৰ পৰা দিব লাগে আৰু মোৰ বাৰীত গছ আছে ক'ত হ্যাঁ গছ হ'ব কোৰ পৰা মোৰ বাৰীত গাঁৱৰ লৰামখাৰ অবাদ ৰাজত্ব গছ কাটি হেক কৰি পেলাইছে
2: কিয় নাই আছে আছে আমি দেখিছো নহয়
3: গছ গছনি লুকুৱাই থব নোৱাৰি নহয় খুৰা মাষ্টৰ ককাইদেৱে দিছে যেতিয়া মানুহৰ খুৰাইনো কিয় দিব নোৱাৰিব
1: কথা মিছা নহয় কিন্তু দেই খুৰা কথা মিছা নহয়
0: আৰু নাৰায়ণ তহঁত নিজেই জান নহয় তহঁতে জানই নহয় ৰাইজক লাগ বুলিলে মই সদায় দি আহিছো এইবাৰতো মোক ধৰিব নালাগে বুজিছ
3: ৰাইজক আমি আৰু এটা কথা কওঁ জগৰ নধৰে যেন আমাৰ তিনিআলিৰ গছজোপা কাটিব পাৰিলে স্কুল ঘৰৰ কাৰণে কেইবাটাও খুঁটা ওলাব
1: নাই নাই তেনে কাম নহ'ব তিনিআলিৰ গছজোপা আমি কিয় কাটিম গছজোপা মানুহৰ কম উপকাৰত আহিছে নেকি সৰুকণ সেই কথা তহঁতবোৰে নাভাবি